0: বাচ্চাটা ধরাই দিল, যেন এনে এসে ব্যবসা করেন, কাজ করলে পরে ভালো হবে, এই জিনিসটা রাইতে বেশি 3 বছর ধরে হারিয়ে মেসতেছি।
1: Find out about Bailey's story. Info Migrants. Reliable news for migrants, wherever they may be.